রেডিও বিহারী সন্তানবে তসুয়া সুমিরাজ সুসাত অক্সপি নিষ্পতি কুসুমা স্বাস্থ্য ফিরুমা শর্মিলা সাকে নমস্কার তো কইয়ে প্রসারণ এফএম ব্যান্ড কো সন্তানবে তসুয়া সুমিরাজ মা ধারি সহিত নেপাল কা বিভিন্ন জেলা হরুমা সংসার কো জুনসুকে সামাট হামরো অনলাইন প্রসারণ www.radiobihani.org.np फेसबुक पेज रेडियो बिहानी 97.5 MHz हाम्रो पात्र मोबाइल एप्लिकेशन मार्फत एकै साथ प्रत्यक्ष सुन्न सक्नुहुन्छ।